0: থেকে আপনাদের সাথে আছি আমি শাহান আলম। আজ বৃহস্পতিবার 2 জুলাই 2026 সাল। সেই সাথে জানিয়ে রাখছি আজকের এই অনুষ্ঠানটি আবারও প্রচারিত হবে শনিবার সন্ধ্যা 6টায় SBS 2-তে। SBS বাংলার এই রেডিও অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কুলিন জাতি উরাঞ্জারি উই উরাং জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত SBS স্টুডিও থেকে। আমরা তাদের সমস্ত ঐতিহ্যবাহী রক্ষকদের স্বীকৃতি দেই এবং তাদের অতীত বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জানাই। সমস্ত অ্যাবরিজিনাল ও টরেস স্ট্রেট আইল্যান্ডারদের ভূমিগুলোর ঐতিহ্যবাহী রক্ষকদেরকেও আমরা স্বীকৃতি দিচ্ছি, যেখান থেকে অনুষ্ঠানটি আপনারা আজ শুনছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের এক ঘন্টার এই অনুষ্ঠানের শুরুতেই থাকছে শীর্ষ খবর, থাকবে সাম্প্রতিক বিষয় নিয়ে প্রতিবেদন এবং সাক্ষাৎকার। আমাদের অনুষ্ঠান নিয়ে আপনার মতামত জানাতে SMS করুন 04397997667 নাম্বারে। আবারও বলছি, লিখে নিতে পারেন 04397997667 নাম্বারে। আমাদের জানান অনুষ্ঠানটি কেমন লাগছে। চলুন জেনে নেওয়া যাক আজকের কন্টেন্টগুলো। অস্ট্রেলিয়ান সমাজে মেরুকরণ এখন স্পষ্ট, কিন্তু এটি এড়াতে কিভাবে আমরা আরও ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক একটি দেশের পথে এগোতে পারি, থাকবে এ নিয়ে একটি প্রতিবেদন। আজকের কমিউনিটি পডকাস্টে রয়েছে সিডনির ভবের হাটের সিজন 10 নিয়ে একটি সাক্ষাৎকার। আজকের অতিথি সংগঠনটির প্রেসিডেন্ট তানজিয়া আহমেদ। এরপর অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে আমরা জানব অস্ট্রেলিয়ায় ইলেকট্রিক গাড়ি কি সত্যি সাশ্রয়ী, এ নিয়ে একটি পুরনো প্রতিবেদন। এছাড়া থাকবে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ঘুরে যাওয়া শিল্পী অভিনেতা অঞ্জন দত্তের একটি সাক্ষাৎকার, আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। এছাড়া থাকছে আমাদের লাইব্রেরি থেকে বেশ কিছু জনপ্রিয় গান সহ অন্যান্য নিয়মিত পরিবেশনা। তবে সব কিছুর আগে শীর্ষ খবর। শীর্ষ খবরের শুরুতেই খবরের শিরোনামগুলো। মেলবোর্নের ক্রেগিবার্ন এলাকায় গতরাতে এক কিশোরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু। দেশব্যাপী আদমশুমারির আগে প্রতিটি পরিবারকে গুরুত্ব দিয়ে পূর্ণ অংশগ্রহণের আহ্বান গবেষকদের। এবং কঙ্গোর বিপক্ষে 2-1 গোলে জয় পেয়ে ইংল্যান্ড রাউন্ড অফ 16-এ। খবরের শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত। মেলবোর্নে গতরাতে এক কিশোরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ক্রেগিবার্ন উপশহরের একটি মেডিকেল সেন্টারের বাইরে গুরুতর আহত অবস্থায় ছেলেটিকে পাওয়া যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই সপ্তাহে কেইনজে অন্তত 15 জন বিদেশি নাগরিক একটি নৌকায় করে আসে, তবে তাদের আসার ক্ষেত্রে কথিত ভূমিকার অভিযোগে 34 বছর বয়সী এক ব্যক্তি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের হেফাজতে রয়েছে এবং তাকে আজ আদালতে হাজির করার কথা রয়েছে। তাইওয়ানের নাগরিক ওই ব্যক্তির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে। আগামী মাসে অনুষ্ঠিতব্য পঞ্চবার্ষিক দেশব্যাপী জরিপের আগে গবেষকরা আদমশুমারিতে প্রতিটি পরিবারের পূর্ণ অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন। এই জরিপটি অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স দ্বারা পরিচালিত হয়, যা আগামী 11 অগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হবে। পরিসংখ্যানবিদ ডক্টর ডেভিড গ্রুয়েন বলেছেন, আদমশুমারির তথ্য সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে জনসংখ্যার চাহিদা বুঝতে তৈরি করা হয়েছে।
1: Let me give you some specific examples. Not-for-profit Australian business volunteers helps regional and remote communities solve challenges by connecting them with business experts. Before they begin their work, they look at the census data. It helps them find communities that need their help, gives them a picture of the region and helps secure government support.
0: বার্ষিক কিস্তি পরিশোধ করতে না পারার কারণে অস্ট্রেলীয়দের কাছ থেকে পভার্টি প্রিমিয়াম আদায় করা হচ্ছে, এমন উদ্যোগের মধ্যে বীমা কোম্পানিগুলোকে তাদের অর্থপ্রদান নীতি পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে। শিল্পগোষ্ঠী ফিনান্সিয়াল কাউন্সিলিং অস্ট্রেলিয়া এবং ফিনান্সিয়াল রাইটস লিগ্যাল সেন্টার একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে যে কিস্তি ব্যবহারকারী গ্রাহকদের বার্ষিক কিস্তির উপরে অতিরিক্ত 7-11% অর্থ প্রদান করতে হয়। এবার আন্তর্জাতিক খবর। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে একটি 10-তলা অ্যাপার্টমেন্ট টাওয়ারে অগ্নিকাণ্ডে অন্তত 5 জন নিহত হয়েছেন। পুলিশ মুখপাত্র কিম বাস্টিয়েন্স বলেছেন, আহতদের সংখ্যা জানানো বা অগ্নিকাণ্ডের কারণ এখনও নির্ধারণ করা যায়নি। এদিকে পাকিস্তানের লাহোরে একটি পুরনো কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত শিশুদের জানাজায় শত শত গ্রামবাসী অংশ নিয়েছেন। গত মঙ্গলবারের এই ঘটনায় অন্তত 14 জন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। পাকিস্তানি ভবন ধসের ঘটনা সাধারণ, যেখানে প্রায়শই নির্মাণ মান সঠিকভাবে প্রয়োগ করা হয় না। প্রত্যক্ষদর্শী আস মোহাম্মদ সরকারি প্রতিষ্ঠানগুলোকে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আহ্বান জানিয়েছেন।
2: All government institutions need to fulfill their responsibilities by investigating whether there are other schools and madrasas with substandard or structurally weak buildings. They should require them to construct proper solid buildings before running schools and other educational institutions.
0: খেলার খবর বিশ্বকাপ ফুটবল। কঙ্গোর বিপক্ষে 2-1 গোলে জয়ের পর ইংল্যান্ডের ফুটবল সমর্থকরা উল্লাস করছেন, যা 1966 সালের চ্যাম্পিয়নদের শেষ 16-তে জায়গা করে দিয়েছে। ম্যাচের জয়সূচক 2টি গোলই করেন হ্যারি কেইন। ফুটবল ভক্ত ফাজ আলী বলেন, ইংল্যান্ড এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।
3: Mexico will be a real test. The Azteca is a very historic stadium. The atmosphere there is very scary. The fans there are going to be really, really intimidating.
4: But guess what?
3: This is a real challenge.
4: It's coming home.
3: But we're three lions. We're three lions.
0: এদিকে রাউন্ড অফ 16-এর দৌড়ে 2-0 ব্যবধানে এগিয়ে থেকেও সেনেগাল 3-2 গোলে বেলজিয়ামের কাছে হেরে যায়। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর।
5: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে।
0: অস্ট্রেলিয়ায় অনেক কিছুই ঘটছে।
6: Bondi Beach has now been declared officially a terrorist incident. Terrified beachgoers run for their lives.
7: There's been a spike in Islamophobic abuse directed at Muslims from all walks of life.
8: Who they claim threw a homemade bomb into a crowd at a Perth Invasion Day rally.
0: এই দেশের অংশ হওয়ার আমাদের যে অনুভূতি তা এখন 50%-এরও নিচে নেমে গেছে। দেশটি নানা ইস্যুতে ক্রমবর্ধমান মেরুকরণের মুখোমুখি। SBS এক্সামিনস এবং SBS ইনসাইট একসঙ্গে কাজ করেছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন ব্যক্তিদের জিজ্ঞাসা করেছে কিভাবে আমরা আরও ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক একটি দেশের পথে এগোতে পারি। এই দুই পর্বের পডকাস্টে আমরা শুনব বিভিন্ন মত ও সম্প্রদায়ের চিন্তাবিদ এবং কমিউনিটি নেতাদের বক্তব্য। প্রথমে আমরা মেরুকরণের এই পর্যায়ে কিভাবে পৌঁছলাম?
9: I think that in the past 2.5 years, Australian Jewish people have realized that the amazing place we had in this society, that time, like the last 80 years of history, were an aberration. And we are back experiencing things that our parents and our grandparents escaped to this country from.
0: এটি বলছিলেন লিন্ডা বেন মেনাশে। তিনি ন্যাশনাল কাউন্সিল অফ জিউইশ উইমেন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট। তার মতে 7 অক্টোবর 2023 ছিল অস্ট্রেলিয়ান ইহুদিদের জন্য একটি বাক বদলের মুহূর্ত, যা এই দেশে তাদের অন্তর্ভুক্তির অনুভূতিকে বদলে দিয়েছে।
10: Everyone has to make a stand on and their position on October 7th and on Gaza. It has to be clear, it has to be made obvious. If it isn't, then you're judged for it.
0: লেখক, কৌতুক অভিনেতা এবং নিজেকে সাংস্কৃতিকভাবে মুসলিম হিসেবে পরিচয় দেওয়া সামিশা বলেন, হামাস ইসরায়েল যুদ্ধ অস্ট্রেলিয়ার সামাজিক সংহতিকে প্রভাবিত করেছে। বিভিন্ন সম্প্রদায় সংঘাতের ভিন্ন ভিন্ন পক্ষের সঙ্গে নিজেদের সংযুক্ত অনুভব করছে। এবং আমরা অস্ট্রেলিয়ায় ইসলাম বিদ্বেষ ও ইহুদি বিদ্বেষ দুটোরই বৃদ্ধি দেখছি, যা গত ডিসেম্বরে নতুনভাবে চরম পর্যায়ে পৌঁছায়।
11: The two shooters used long-armed weapons to open fire from a bridge onto a park where members of Sydney's Jewish community had gathered to celebrate Hanukkah.
0: স্বঘোষিত ইসলামিক স্টেট গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট দুই বন্দুকধারী বন্ডাই বিচে হানুকা উদযাপনরত ইহুদিদের লক্ষ্য করে হামলা চালায়, যেখানে 15 জন নিহত হন। স্বতন্ত্র এমপি অ্যালেগ্রা স্পেন্ডার ওয়েন্টওয়ার্থ আসনের প্রতিনিধিত্ব করেন, যেখানে এই সন্ত্রাসী হামলা ঘটে।
4: What really frightens me is I hear from many Jewish people who talk about leaving Australia and they just say, you know, we just don't know that we are welcome here.
0: Muslim community netri Hana Asafiri bolen Bondai hamlay tini biddhost hoye porechilen.
12: I have nothing to do and certainly nothing in common with a guy who committed those atrocities and yet the blame that is then acutely felt by individuals and individuals who symbolically also look like Muslims places us in harm's way and this is sadly a cycle that we've seen time and again since September 11.
0: Kirsty Parker, Reconciliation Australia co-chair, তিনি বলেন হানার অনুভূতির সঙ্গে তিনি নিজেকে মিলিয়ে নিতে পারেন, কারণ ইন্ডিজিনাস অস্ট্রেলিয়ানরাও দীর্ঘদিন ধরে নিজেদের অনিরাপদ অনুভব করে এসেছে। তবে এখন অনেক কিছুই যেন ভিন্ন।
13: I feel that there's a sense of permission having been given to people to be terrible. During the campaign for a First Nations voice, I was a part of the Yes case and was exposed to some absolutely awful commentary on social media and on traditional media, frankly.
0: Digital company Chick Media-র সহ-প্রতিষ্ঠাতা হানা ফার্গুসন একমত যে সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক বিভাজন বাড়ানোর একটি বড় কারণ।
14: When you add on the layer of the social media algorithms we're each experiencing, I think that we can acknowledge that things aren't feeling like particularly optimistic. The world that young people are growing up in, the future of Australia that we'll inherit is actually a really scary prospect right now. And that comes from cultural elements, that comes from social media elements, that also comes from just the everyday cost of living that we're enduring right now.
0: Institute of Public Affairs-এর প্রধান অর্থনীতিবিদ অ্যাডাম ক্রেটন বলেন, অস্ট্রেলিয়ানরা জীবনযাত্রার মানের বড় ধরনের পতন ও ব্যয় বৃদ্ধির চাপে রয়েছে।
15: So no wonder people are angry. We have the highest immigration rate in the world or the second highest. I think we're up there with Canada. But it's very high and so that is obviously going to create some social anxiety and also economic anxiety.
0: Race Discrimination Commissioner Giri Sivaramon বলেন, অর্থনৈতিক বৈষম্য প্রায়ই বর্ণবাদের একটি ট্রিগার হিসেবে কাজ করে।
16: If you want to blame someone because you can't buy a house, it's easy to blame a migrant. If you want to blame someone because you're stuck in traffic, you blame a migrant. Economic inequality requires complicated, hard solutions from government. It requires systemic change. It's much easier to blame communities or individuals rather than actually do the hard work of systemic change.
0: বিদেশি যুদ্ধ ও সহিংসতার প্রভাব যা অস্ট্রেলিয়ার সম্প্রদায়গুলোতেও অনুভূত হচ্ছে এবং একটি সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় সংকট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলি আমাদের বর্তমান অবস্থার কিছু কারণ। কিন্তু তারপরও কি আমরা ঐক্যের ব্যাপারে আশাবাদী হতে পারি?
17: What I strongly believe is that we need to look at, you know, what's common. Start with that commonality.
0: আগামী সপ্তাহের পর্বে আমরা শুনব কীভাবে মেরুকরণ মোকাবিলা করা যায় এবং নতুন একটি পথ গড়ে তোলা যায়, এবং সে বিষয়ে আমাদের অতিথিদের প্রস্তাবনা। আপনি দ্য সোশ্যাল সিজম এর পূর্ণ পর্ব দেখতে পারবেন, যা SBS এক্সামিনস এবং SBS ইনসাইটের যৌথ প্রযোজনা SBS অন ডিমান্ডে। এতে আরবি, ম্যান্ডারিন, ক্যান্টনিজ, কোরিয়ান ও ভিয়েতনামী ভাষায় সাবটাইটেল রয়েছে। সামাজিক বিভাজন নিয়ে এই পর্বটি প্রযোজনা করেছেন অলিভিয়া ডিওরিও এবং ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি, শাহান আলম। আরও জানতে ভিজিট করুন sbs.com.au/examines। শ্রোতা বন্ধুরা, প্রতিবেদন শেষে এবার একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আরও প্রতিবেদন ও সাক্ষাৎকার সহ আমাদের অন্যান্য কন্টেন্ট নিয়ে ফিরে আসছি। আমাদের সঙ্গেই থাকুন।

0: Vision brings you closer to South Asia. News in 10 languages, the SBS Spice podcast, and the hottest tracks on SBS South Asian Radio. There is so much to explore. Check it out now on the SBS Audio app or website.
1: চোখ রাখুন SBS TV এবং রেডিও চ্যানেলগুলোতে। এখন কি হচ্ছে ও সামনে কি আসছে? ভিজিট করুন sbs.com.au/guide. দ্য উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট অস্ট্রেলিয়ানদের প্রতি একটি আমন্ত্রণ, সংবিধানে অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডারদের স্বীকৃতির একটি ধাপ। বাংলায় এটি শুনুন এবং পড়ুন sbs.com.au/উলুরু স্টেটমেন্ট।

0: রান্নাঘরে পুরো বিশ্ব নিয়ে এলো SBS ফুড। অনলাইনে পাবেন 7,000-এরও বেশি রেসিপি, প্রবন্ধ, ভিডিও নির্দেশিকা এবং আরও অনেক কিছু। ভিজিট করুন sbs.com.au/food।
1: Streaming live on SBS On Demand, the Tour de France.
2: It is race on.
1: Shift into gear and watch the world's most brutal showdown.
2: The tension, it is going through the roof.
1: Race for the rivalries, the sacrifice, and the ultimate test of endurance. This isn't just sport, it's pure drama. The Tour de France starts 5th of July on SBS and On Demand.
3: SBS বাংলা শ্রোতাদের আবারও এই পরন্ত বিকেলের শুভেচ্ছা জানিয়ে মেলবোর্ন স্টুডিও থেকে পরিবেশন করছি আজকের অনুষ্ঠানের বাকি অংশ। সাথে আছি আমি শাহান আলম। আজ বৃহস্পতিবার 2 জুলাই 2026 সাল। অনুষ্ঠানটি আবারও শুনতে পাবেন শনিবার সন্ধ্যা 6টায় SBS টুতে। আজকের বাকি অনুষ্ঠানে আপনাদের জন্য থাকছে আরও কিছু প্রতিবেদন ও সাক্ষাৎকার। আজকের কমিউনিটি পডকাস্টে রয়েছে সিডনির ভবের হাটের সিজন 10 নিয়ে একটি সাক্ষাৎকার, আজকের অতিথি সংগঠনটির প্রেসিডেন্ট তানজিয়া আহমদ। এরপর অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে আমরা জানব অস্ট্রেলিয়ায় ইলেকট্রিক গাড়ি কি সত্যি সাশ্রয়ী, এ বিষয়ে একটি পুরনো প্রতিবেদন। এছাড়া থাকবে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় ঘুরে যাওয়া শিল্পী অভিনেতা অঞ্জন দত্তের একটি সাক্ষাৎকার, আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। সেই সাথে আমাদের লাইব্রেরি থেকে রয়েছে বেশ কিছু মনমাতানো গান সহ অন্যান্য নিয়মিত কন্টেন্ট। নানা আয়োজনে ভরপুর আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এই দারুণ বিকেলটি উপভোগ করুন, সাথে নিতে পারেন গরম গরম এক কাপ চা কিংবা কফি। এখন শুনবেন সিডনির ভবেরহাট সিজন 10 নিয়ে একটি সাক্ষাৎকার, আজকের অতিথি সংগঠনটির প্রেসিডেন্ট তানজিয়া আহমেদ। পরিবেশন করছেন সহকর্মী সুজন চক্রবর্তী।
4: SBS বাংলা আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুজন চক্রবর্তী। সম্প্রতি সিডনির কাসুলা পাওয়ার হাউস আর্ট সেন্টারে ভবেরহাট অস্ট্রেলিয়া ইনকর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ভবেরহাটের সিজন 10। এই পর্বের থিম ছিল বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়া যাবি, আর পুরো সন্ধ্যাটি উৎসর্গ করা হয়েছিল বাউল সাধক রাধারমণ দত্তকে। এই আয়োজন নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন সংগঠনটির প্রেসিডেন্ট তানজিয়া আহমেদ। প্লিজ তানজিয়া, আপনাকে SBS বাংলায় স্বাগত।
5: ধন্যবাদ ভাইয়া।
4: শুরুতে আপনাদের অনুষ্ঠানের বিষয়ে জানতে চাই, কেমন হলো আপনাদের এবারের আয়োজন ভবেরহাট সিজন 10?
5: বরাবরের মতো এবারও আমাদের হাউসফুল ছিল, এবং যখন কোনো একটা অনুষ্ঠান হাউসফুল হয় তখন অনুষ্ঠানের মানগত মানটা অটোমেটিক্যালি একটু বেড়ে যায়, এর মনে সাহস বাড়ে, শিল্পীদের আস্থা বাড়ে। তো সেই দিক থেকে চিন্তা করলে এবার আমাদের শো খুবই সুন্দর হয়েছে।
4: আপনাদের এবারের আয়োজনের কন্টেন্ট কি কি ছিল? আমরা যেটা আপনাদের ব্যানার থেকে জেনেছি, এবার রাধারমণ দত্তকে এটা উৎসর্গ করা হয়েছে। কেন রাধারমণ দত্তকে বেছে নেওয়া হলো এবং এবারের আয়োজনে আর কি কি অনুষ্ঠান ছিল?
5: রাধারমণ দত্তকে এবার বেছে নেওয়ার কারণটা হলো, আমরা বিগত কত বছর ধরে একটা প্যাটার্ন ফলো করছি, সেটি হলো প্রতিবারই আমাদের অনুষ্ঠানটা আসলে 3.5 ঘন্টা। ওই 3.5 ঘন্টার অনুষ্ঠানে হাফ এন আওয়ার আমাদের ব্রেক থাকে, আর হাফ এন আওয়ারের মতো সময় আমরা প্রথমেই যে কোনো একটা বাংলার বাউল সাধককে নিয়ে গান করি, বা আরেকটু যদি আপনি অন্যভাবে বলেন তাহলে বলতে পারেন তাকে উৎসর্গ করে তার লেখা, তার সুর করা কিছু গান দিয়ে আমরা শুরু করবো অনুষ্ঠান। তো সেই ধারাবাহিকতায় এবার আমাদের সাধক ছিলেন রাধারমণ দত্ত।
4: ভবেরহাট অস্ট্রেলিয়া ইনকর্পোরেশন সম্পর্কে একটু জানতে চাই, যেহেতু আপনি এটার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, এটার সূচনা এবং অগ্রগতি সম্পর্কে জানতে চাই।
5: আসলে ভবেরহাটের যাত্রাটা যদিও দেখা যাচ্ছে, মানে প্রতীয়মান হচ্ছে আমাদের কাছে 10 বছর, কিন্তু আসলে 10 বছর না, আমরা প্রায় 17 বছর ধরে এই অনুষ্ঠানটি করছি। কিন্তু আগে যেটা করতাম, অবশ্যই কোনো কিছু শুরু করলে অল্প পরিসর দিয়েই শুরু হয়, তো সেরকমই আমরা শুরু করেছিলাম খুব ছোট্ট একটা পরিসরে। তারপর আস্তে আস্তে সবার ভালোবাসায় আমাদের কমিউনিটিতে যারা

0: বাঙালি আছেন তাদের সাপোর্টে, তারপর আমাদের যারা আমার মানে আমাদের বলতে বাগেরহাটের দলের যারা মেম্বার আছেন বা শিল্পী আছেন, কলাকুশলী আছেন, তাদের আগ্রহ এবং চেষ্টাতে আমরা আজকে যদি এভাবে বলি তাহলে মোট 17 বছর, বাট আমরা এরকম শো করছি বড় করে, সেটা 10 বছর। ওখান থেকে আসলে তারপরে আমাদের এই পেজটা ওপেন করা আর কি। তো ওখানে আমরা প্রতি বছর আমাদের পুরো অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, আমরা যখন প্রফেশনাল ছবি বা ভিডিও আমরা হাতে পাই তখন আমরা সুন্দর করে আমাদের পেজে সিরিয়ালি দিয়ে রাখি, যাতে গানগুলো থেকে যায় এবং মানুষ সবাই তো আর জয়েন করতে পারুন না যারা সিডনির বাইরে আছে। তবে এখানে ছোট্ট করে আরেকটু বলি, সেটা হলো সিডনির বাইরে থেকেও আসেন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।
1: মাটি ও মানুষের গান, এই ট্যাগলাইনটা আসলে বেশ অর্থবহ। সিডনিতে বসে, দেশ থেকে এত দূরে, আসলে মাটির গান, এই জায়গাটা কিভাবে দেখেন আপনারা?
0: অস্ট্রেলিয়াতে এসেছি ঠিকই ভাইয়া, কিন্তু আসলে তো ছেড়ে এসেছি বাংলাদেশকে, তাই না? যেখানে জন্মগ্রহণ করেছি, এতগুলো বছর পার করেছি, লেখাপড়া শেষ করেছি ওখানে, তো সেই হিসেবে চিন্তা করলে মাটির সাথে তো টান একটা থাকেই, এবং বাঙালি হিসেবে তো সেই টানটা থাকতে হবে বলে আমি মনে করি। তো সেখান থেকেই আসলে এই ধারণাটা। আর বাংলা গান গাইতে পছন্দ করি, আগেও বাউলের গানই করতাম আমি বেশিরভাগ, কিন্তু এভাবে হয়তো এত বড় পরিসরে করা হতো না। আমি আধুনিক গানের সাথে হয়তো কোন অনুষ্ঠানে দুটো তিনটে আধুনিক গান করলাম, সাথে হয়তো একটা বাউল গান করতাম, এভাবে করতাম। কিন্তু বাউল গানের প্রতি আমার একটা অদম্য আকর্ষণ ছিল অনেক ছোটবেলা থেকে। জি
1: এবছরের অনুষ্ঠানে লোকসঙ্গীত, তবলা, গিটার, বাঁশির মতো বিভিন্ন বাদ্যযন্ত্র আর শিল্পীদের সমন্বয় দেখেছি আমরা। তাহলে আপনার কাছ থেকে জানতে চাই যে দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল, অর্থাৎ ওখানে দর্শক যারা ছিল তাদের এন্টারটেনমেন্ট কেমন হলো, আর কোন পরিবেশনাটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে?
0: প্রশ্নটা খুব সুন্দর। দর্শকদের প্রতিক্রিয়াটা আপনি বুঝতে পারবেন না, ওদের ফেসবুকে যখন ছবি দেখবেন। আপনাকে প্রথমেই বলেছি যে প্রফেশনাল ছবি বা গানগুলো আমরা এখনো হাতে পাইনি, কিন্তু অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্য থেকে যারা টুকরো টুকরো লাইভ করেছেন, গান শেয়ার করেছেন, তো ওগুলো যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে দেখবেন আমাদের তো শনিবারের শোটা শেষ হলো, প্রচুর পরিমাণে এসছে সবাই, ওটার সাথে একটি ছোট্ট করে গান দিচ্ছে, সাথে তাদের মন্তব্যটা লিখছে কিরকম মজা করেছে বা কিরকম ভালো লেগেছে। কেউ কেউ আবার অশ্রু সিক্ত চোখেও কিন্তু বেরিয়ে গেছে বিশেষ বিশেষ কয়েকটি গান শুনে, এবং পার্সোনালি আমাকে টেক্সট করেছে। এবং শুধু আমাকে না, আমাদের যারা আরো শিল্পী যারা আছেন দলে, প্রত্যেকেই এরকম কম বেশি টেক্সট আমরা পেয়েছি যে তোমার এই গানটা খুব ভালো হয়েছে বা ও গানটা খুব ভালো লেগেছে।
1: দর্শকদের কথা বলছিলাম, সেক্ষেত্রে এখন
0: জি
1: জানতে চাই তৃতীয় প্রজন্মের বাঙালিদের বিষয়ে, যাদের জন্ম অস্ট্রেলিয়াতে, যাদের পিতামাতা বাংলা ভাষাভাষী। এই ধরনের দর্শকদের আকৃষ্ট করতে আপনাদের ভূমিকা কি ছিল, কি কি আয়োজন ছিল, এবং আপনারা মনে করেন কিনা যে এই তৃতীয় প্রজন্মের দর্শকদের কাছে লালনের, রাধারমণের গানগুলো পৌঁছে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ?
0: অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং আমরা তো আস্তে আস্তে স্বাভাবিক আমরা বয়স বাড়ছি আমাদের, এটা জীব সত্যি কথা। তো আজকে যে গানটা করতে পারছি কালকে হয়তো আমি সেইভাবে গান নাও করতে পারি, তো যার জন্য আমাদের যে তৃতীয় প্রজন্ম তাদেরকে আমাদের এই গানগুলোর ছোঁয়াটা দেওয়া তো আমাদের অবশ্যই একটা কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। তো চেষ্টা চালাচ্ছি। আমার যেটা সত্যি কথা বলতে গেলে, আমার 2 মেয়ে, তো যেটা হয় আর কি, তো ওভাবে গানের সাথে যুক্ত না থাকলেও আমার ছোট মেয়ে গ্রাফিক্সে পড়াশোনা শেষ করলো এবার, তো ও যেটা করে মানে চেষ্টা করছি যেভাবেই হোক ওদেরকে সম্পৃক্ত করতে। ও চেষ্টা করছে আমাদের যে ভবেরহাটে যে ব্যানারটা থাকে ওখানে কিছু ইনপুট দেওয়ার জন্য, বা এবার আমাদের ভবেরহাটের প্রথম পর্ব যে রাধারমণ ভূমি ছিল ওখানে ছোট্ট একটা নাটিকার মতো ছিল, তো রাধারমণকে পরিচিতি দেবার জন্য, তো সেখানে আমার ছোট মেয়ে একটু ছোট্ট করে ভয়েস দিয়েছে। সো আমি তো মনে করি এটাও একটা তাদের একটা মানে খুব সুন্দর একটা লক্ষণ, বা এটা আমাদের প্রচেষ্টা বা ওদেরও আগ্রহ, ওই জন্যই হয়তো ভয়েসটা দিয়েছে, বা গ্রাফিক্সে কাজও করতে চাচ্ছে, যেমন নেক্সট

0: কেউ বলেছে যে মা আমি তোমাদেরকে ব্যানারটা করে দেব। হ্যাঁ, তো এটাও এক ধরনের, মানে তাদেরকে আনতে হলে যে শুধু গান গেয়েই আসতে হবে এটা আমি মনে করি না, বিভিন্ন ভাবেই বাচ্চারা এটা তো আসলে তাদের ইনপুটটা দিতে পারে। তো এটা একটা খুব সুন্দর মানে কি বলবো সূচনা বলে আমি মনে করি। আরেকটা বিশেষ কথা, সেটা হলো যে আমাদের যে কিবোর্ডিস্ট, ও কিন্তু এখানেই জন্ম ওর, এটা খুব গর্বের সাথে বলি। ওর আমরা আসলে গত বছর পর্যন্ত যার সাথে কাজ করেছি বা যে আমাদের সাথে বাবেরহাটে কিবোর্ড বাজিয়েছিল, তা ছিল ওর নাম ছিল নীলাদ্রি চক্রবর্তী। আমার মনে হয় যদি শুনে থাকেন, শুনবারই কথা, খুব ভালো করছে বাচ্চাটা।
1: স্থান জিয়া, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের আয়োজনে। বিদায় নিচ্ছি, আমি সুজন চক্রবর্তী।
2: শ্রোতা বন্ধুরা, সাক্ষাৎকার শেষে এবার সময় হলো একটা গান শোনার। আজ শোনা যাক দারুণ মিষ্টি একটি রোমান্টিক গান, শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে।

শুনছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে এই দারুণ রোমান্টিক গানটি। শ্রোতা বন্ধুরা, আপনাদের পছন্দের কোনো গান থাকলে আমাদের জানান, SBS বাংলার ফেসবুক পেজে আমরা তা বাজাতে চেষ্টা করব। এবার আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর থাকবে অস্ট্রেলিয়ার বৈদ্যুতিক গাড়ি নিয়ে একটি পুরনো প্রতিবেদন। অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্ব থেকে শোনার।

0: আন্তর্জাতিক তথ্যচিত্র থেকে ধ্রুপদী কাল্ট ফিল্ম, বিশ্বের সেরা ড্রামা থেকে দম ফাটানো কমেডি। SBS ভয়েসল্যান্ড দেখুন চ্যানেল 31 এ।
1: Want to enjoy the sights of South Asia whilst you listen to the sounds of SBS South Asian? We've got you. Watch SBS South Asian on SBS On Demand. It's your

0: Hits from Home.
1: Why do people want to be at work? To feel heard, appreciated, part of something, and to know there's a career path for everyone. Inclusive workplaces are linked to increased innovation, productivity, and employee satisfaction. Make your organisation a place where people want to be. For inclusion and diversity training, visit inclusion-program.com.au.
2: বহন প্রযুক্তি ও টেকসই উন্নয়ন বিষয়ের অধ্যাপক তিনি বলেন, ইভি কেনার প্রাথমিক খরচ এখনও পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির তুলনায় বেশি, তবে বাজারে চাহিদা ও বিকল্প বেড়ে যাওয়ায় দামও কমেছে।
3: We are starting to see more variety of models of different sizes and affordability levels. You know, 3-4 years ago, we would struggle to find an EV for less than $50,000. Nowadays, they're in the 30, mid-30 range. And with government incentives as well, they can be even cheaper. But there is that premium.
2: EV কেনার সময় আপনার স্টেট বা টেরিটরিতে সরকারের দেওয়া প্রণোদনাগুলো সম্পর্কে খোঁজ নেওয়া উচিত। যারা স্যালারি প্যাকেজিং ব্যবস্থার আওতায় কাজ করেন, তারা ইভি লিজ নেওয়ার ক্ষেত্রে কর ছাড়ও পেতে পারেন। এই বিষয়টি ব্যাখ্যা করেছেন রয়্যাল অটোমোবাইল ক্লাব অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার যানবাহন ও জ্বালানি বিভাগের ব্যবস্থাপক অ্যালেক্স ফরেস্ট। তিনি বলেন, আপনার যদি নোভেটেড লিজ থাকে তাহলে ফ্রিঞ্জ বেনিফিটস ট্যাক্সে ছাড় পাওয়া যায়।
4: So if you have a novated lease, you can get a discount on the fringe benefits tax. So that can save you quite some thousands of dollars annually over, say, a 5-year lease period. And would leave it up to the consumers to go and see whether a novated lease would suit them.
2: Petrol or diesel chalito garir tulonay, EV chalanor khoroj onek kom. Dharona kora hoy, chalokera bochore jalani khoroche pray 70% ebong rokkhonabekkhon byaye pray 40% porjonto shashroy korte paren. অধ্যাপক দিয়া এ ব্যাপারে বলেন, প্রতি কিলোমিটার চলার হিসাবে বিদ্যুতের খরচ পেট্রোলের তুলনায় অনেক কম, আর যেহেতু ইভির যান্ত্রিক কাঠামো তুলনামূলকভাবে সহজ, তাই রক্ষণাবেক্ষণ ব্যয়ও কম।
3: Electricity is much cheaper than petrol per kilometer. We don't have to rely on importing it like we do with petrol. And EVs, because they are simpler mechanically, the servicing costs are also lower. So over time, those savings can add up and can offset the higher purchase price.
2: তবে মনে রাখতে হবে, পাবলিক চার্জিং স্টেশনে গাড়ি চার্জ করলে খরচ তুলনামূলক বেশি হয়, কারণ সেখানে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের মূল্য বাড়িতে চার্জ দেওয়ার চেয়েও বেশি। অনেকেই ভেবে থাকেন, বর্তমান বাজারে ইভিকে একবার চার্জ করা হলে তা দিয়ে কতদূর পর্যন্ত যাওয়া যেতে পারে। সাধারণ মডেলগুলো একবার চার্জে 400-500 কিলোমিটার পর্যন্ত চলতে পারে, তবে সমস্যা দেখা দেয় যখন ইন্টারস্টেট ভ্রমণ করতে হয়।
3: The basic models can travel 400 to 500 kilometers on a single charge. Where they fall short is when you need to travel interstate, for example, in which case you need to plan your stops, especially in regional areas. There are thousands of kilometers without fast charger. That can be problematic.
2: আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকেন, তাহলে ইভি চার্জার বসানোর জন্য ভবন পরিচালনাকারী স্ট্রাটা কর্তৃপক্ষের অনুমতি লাগতে পারে। তবে অ্যালেক্স ফরেস্টের মতে, অনেক চালকের জন্য সাধারণ গৃহস্থালী বিদ্যুৎ সংযোগই যথেষ্ট।
4: So if you have off-street parking and a power point in your garage or carport, you can definitely charge it using that power cable. And it tends to suit people who don't need to drive too far, so under 100 k's a day. But if you're having to drive much further daily, do long trips and use more battery power, you're going to need to replace that overnight and comfortably. And that's where a home charger does come into play.
2: অস্ট্রেলিয়ায় ইভির ইতিহাস এখনও 20 বছরেরও কম, ফলে ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড ইভির বাজার এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে গত কয়েক মাসে ব্যবহৃত ইভির প্রতি ক্রেতাদের আস্থা বেড়েছে এবং পুনর্বিক্রয় মূল্যও এখন প্রায় পেট্রোল চালিত গাড়ির সমপর্যায়ে পৌঁছাচ্ছে। অন্য যে কোনো নতুন গাড়ির মতোই ইভি কেনার আগে বিক্রয় পরবর্তী সেবা ও রক্ষণাবেক্ষণের সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি। সম্ভাব্য ক্রেতাদের ব্যাটারির ওয়ারেন্টি সম্পর্কেও খোঁজ নেওয়া উচিত। অ্যালেক্স ফরেস্ট বলেন, সুসংবাদ হল ইভির বাজারে এখন যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে আর এর সুবিধা পাচ্ছেন ক্রেতারাই।
4: Fortunately for consumers, we have around sort of 60 or so brands in the market at the moment. So doing your research, not just car reviews, but finding out what people really think of what the ownership experience is like, making sure you know exactly

0: what you're getting for the price that you want to pay and that it suits your needs as well.
1: অস্ট্রেলিয়া এক্সপ্রেস সিরিজের জন্য মূল প্রতিবেদনটি তৈরি করেছেন জয়ী থমাইডু, আর বাংলায় এটি অনুবাদ উপস্থাপন করলাম আমি তারিক নুরুল হাসান।
2: শ্রোতা বন্ধুরা, প্রতিবেদন শেষে এবার আরও একটি জমজমাট রোমান্টিক গান। আজ শুনব শিল্পী ফেরদৌস ওয়াহিদের পরিবেশনায় একটি গান।

0: শ্রোতা বন্ধুরা শুনছিলেন শিল্পী ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে এই দারুণ জমজমাট রোমান্টিক গানটি। এবার আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর থাকবে শিল্পী অভিনেতা অঞ্জন দত্তের একটি সাক্ষাৎকার। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব, শোনার আমন্ত্রণ রইল।
1: আপনার রান্নাঘরে পুরো বিশ্ব নিয়ে এলো SBS ফুড। অনলাইনে পাবেন 7000-এরও বেশি রেসিপি, প্রবন্ধ, ভিডিও নির্দেশিকা এবং আরও অনেক কিছু। ভিজিট করুন sbs.com.au/food।
2: Want to enjoy the sights of South Asia whilst you listen to the sounds of SBS South Asian? We've got you. Watch SBS South Asian on SBS On Demand. It's your favorite radio channel in your language with great music from all over South Asia. But now, it's accompanied by stunning drone shots. Think mountain peaks, city streets, beaches and bazaars. It's radio with a view. SBS South Asian, stream it.

0: Hits from Home.
1: Starting a new life in Australia isn't easy.
2: A lot of companies have rejected me.
3: Sometimes I feel like, oh, I'm gonna quit, I've given up.
1: Work in Progress is a podcast to help skilled migrants rebuild their careers in a new country. You'll hear inspiring real-life stories, expert advice, and valuable tips to help you find a job and advance your career. Work in Progress. Listen now wherever you get your podcasts.
4: SBS বাংলা বিরতির পর আপনাদের অনুষ্ঠানের শেষ পর্বে আবারও স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি শাহান আলম মেলবোর্ন স্টুডিও থেকে। আজ বৃহস্পতিবার 2 জুলাই 2026 সাল। অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে শনিবার সন্ধ্যা 6টায় SBS 2-তে। এছাড়া আমাদের সর্বশেষ আপডেটের জন্য SBS বাংলা ওয়েবসাইট এবং ফেসবুক পেজ দেখতে পারেন। এখন শুনবেন শিল্পী অভিনেতা অঞ্জন দত্তের একটি সাক্ষাৎকার। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব, পরিবেশন করছেন আমাদের প্রদায়ক আন্তারা রাইসা।
5: গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক অঞ্জন দত্তের পরিচয় অনেক, তবে তার গান, সিনেমা কিংবা লেখালেখি সবকিছুর কেন্দ্রেই আছে গল্প। অ্যাডিলেড সফরের সময় SBS বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি। আলাপচারিতায় উঠে এসেছে গান, শহর, প্রবাসী দর্শক, স্মৃতি এবং সৃজনশীলতার নানা প্রসঙ্গ। এই সাক্ষাৎকারে তার সঙ্গে ছিলেন সঙ্গীত পরিচালক ও তার ছেলে নীল দত্ত, আর আমি আমতারা রাইসা। ধন্যবাদ অঞ্জন দা, আপনি আমাদের সাথে SBS বাংলার এই ইন্টারভিউতে যোগ দিয়েছেন। আপনি সম্প্রতি আত্মজীবনী প্রকাশের মাধ্যমে আপনার নিজের জীবনকে একরকম ভাবে ফিরে দেখেছেন। এত বছরের পথ চলার দিকে তাকিয়ে এখন কোন বিষয়টা সবচেয়ে বেশি মনে আসে, সাফল্য নাকি অপূর্ণতা?
6: আমার কাছে মনে হয় মজা। মানে আমি, এটা তো আত্মজীবনী নয়, এটা খানিকটা ওই স্মৃতিচারণের মতন। মানে কখনো ছোটবেলার কথা, তারপর হঠাৎ বিয়ের কথা, তারপর বিয়ের আগের কথা, তারপর আবার কোনো ছবিতে কথা, তারপর আবার ফিরে গিয়ে নাটকের কথা, তারপর আবার গানের কথা, এলোপাতাড়িভাবে লিখেছি। আমার জীবনটা মজার, আমার মনে হয়েছিল এটা একটা রেকর্ড থাক। আমাকে আমার পাবলিশার অনেকবার বলেছে লিখতেও আমার ভালো লাগে। সো নিজেকে দূর থেকে দেখে, নিজে, নিজের পরিবার, আমার বাবা মা, চেনা জানা, আমার মাস্টার যারা আমাকে শিখিয়েছে, আমার অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টর সবাই, আমার পুত্র, আমার ব্যান্ড মেম্বার্স সবাইকে নিয়ে, গানটা কম আছে আমার এই এই অঞ্জন নিয়ে বইটাতে, কিন্তু অঞ্জন নিয়ে এতই ভালো বিক্রি হয়েছে যে তখন বলা হয়েছে এটা সেকেন্ড পার্ট করা হোক। তো সেকেন্ড পার্টটা আসছে অঞ্জনের নিয়ে।
5: অঞ্জনের নিয়ে,
6: অঞ্জনের নিয়েটা হচ্ছে যে আমার কাজগুলো আরো ডিটেলে দেখা, মা মানে তার মধ্যে ব্যক্তিগত জিনিসও থাকবে। মা নিয়ে আমি কম কথা বলেছি, এই বিদেশে ট্রাভেল নিয়ে আমি কম কথা বলেছি, বাংলাদেশের অনুষ্ঠান নিয়ে আমি কম কথা লিখেছি। তো এই সবগুলো আসবে, আসলে রেডিওটা আমার জীবনে কত ইম্পর্টেন্ট সেটা আমি বলিনি। সো এই সবগুলো আসবে, তো সেইটা আমার কাছে মনে হয়েছে এটা একটা রেকর্ড হিসেবে যদি রাখা যায় লোকে পড়ে ভাল লাগবে, মজা পাবো আর কি। আমি মানে ওই আর কি, মানে দুঃখ সাফল্য সবটাকেই খুব মজা করে দেখেছি।
5: এখন একটু নীল দাদার কাছে যাই। বাড়িতে অঞ্জন দত্ত আর মঞ্চে অঞ্জন দত্ত, এই দুইজনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি?
7: দেখুন, আমি মনে করি যে অঞ্জন দত্ত বাড়িতে যে সেই একই ব্যক্তি মঞ্চে রয়েছে, সুতরাং আমাদের মধ্যে সম্পর্কটা কেউ বাবা কেউ ছেলে আলাদা করে নয়। সে একজন শিল্পী এবং সে বাবা, আমি একজন শিল্পী এবং আমি তার ছেলে, সুতরাং সমস্ত আমাদের এইটা মিলেমিশে যায়, আলাদা কিছু নয়। হ্যাঁ, যেটা থাকে হচ্ছে আমরা বাড়িতে খুব প্রফেশনালি ডিল করি না, কিন্তু মঞ্চে আমরা চেষ্টা করি যে কাজটা করছি সেটা একদম প্রফেশনালি মেনটেন করে করা, কারণ সামনে দর্শক রয়েছে, আমরা যে শোটা করি এবং যে এক্সপিরিয়েন্সটা আমরা দর্শককে দিচ্ছি সেটা যেন খুব প্রফেশনালি হয়, তো সেইটা সেইটা অবভিয়াসলি থাকে। কিন্তু আমাদের আলাপ বা তর্ক বা
5: মতবিরোধ কি হয়, সৃজনশীলতা নিয়ে,
7: সবকিছু নিয়ে মতবিরোধ, সেইগুলো কিন্তু একজন শিল্প
5: তখন কি বাবা হিসেবে দেখেন না,
7: শিল্পী হিসেবেই দেখছি। শিল্পী আর বাবা মিলে মিশে যাচ্ছে, এবং কারণ আজকে যদি এনার একটা মতামত হয় সেইটা, কারণ তিনি যেরকম মানুষ তাই জন্যই মতামতটা সেরকম, সে আরেকটা অন্য বাবার যে মতামত হবে ওনার

0: হবে না সেটা, কারণ উনি যেভাবে দেখছেন বা যেভাবে বড় হয়ে উঠেছেন বা যে কাজ করেন সেই জন্যই তার মতামত। আমার মত বিরোধটা হয় তখনই, কারণ আমি শুধুমাত্র ছেলে হিসেবে বলছি না, আমি একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়ে আমি যেরকম আমার গান আমার সৃষ্টি সবকিছু নিয়ে আমি একরকমভাবে রিয়্যাক্ট করি, তাই জন্যই মতবিরোধিতা হয়। সুতরাং আজকে সে বাড়ির ভেতর একরকম বাবা, তারপর কালকে আমার পাশে মঞ্চে দাঁড়িয়ে আরেক রকম আর্টিস্ট, সেরম নয়, সবকিছু মিলিয়ে মিশে যায়।
1: হ্যাঁ, কারণ আমি এখানে একটু অ্যাড করতে চাইছি যে এই যে নিচে যারা আমরা উপরের ঘরে বসে আছি, নিচে যারা আমার ব্যান্ড মেম্বার অমিত, দেব, প্রতিম, আমি তো আমার আমার কাছাকাছি বৈশী, বাকিরা নীলের বৈশী, তো এরাও কিন্তু শুধু প্রফেশনালি আমার সঙ্গে বাজাচ্ছে না, এরাও কিন্তু বন্ধুর মতনই বা পুরো আমার গানটার মধ্যে বা আমার কাজের মধ্যে ঢুকে গেছে, মানে এলো বাজালো টাকা নিলো চলে গেল, এরকম
0: ভালো লাগা থেকেই করা।
1: এবং তাদেরও মতামত আছে, এই গানটা হবে না এই গানটা হবে, আজকেই হচ্ছে সকালবেলা এই গানটা করা হবে না, অ্যাডিলেডে প্রথম শো হচ্ছে, এই গানটা দরকার নেই, এই গানটা মনে হয় ভালো লাগবে, এই গানটা ভালো লাগবে না, এবং এইটা চলছে আর কি, ইলেকট্রিক গিটার এটা বাজানো হবে নাকি এতে, সো এইটা না মানে এটা সবটাই ভালো লাগা থেকে ঝগড়া ঝাঁটি বা কিছু নতুন কিছু পাওয়া বা এটা এটা না হলে আমার মনে হয় দুটো যদি আলাদা হয় তাহলে ওই ওই অফিস যাওয়া হয়ে যায়। আমি তো অফিস করতে চাইনি 10টা 5টা, এবং নীল অফিস ছেড়ে দিয়ে দিল্লি থেকে 10টা 5টা চলে এসেছে, সো এটা আমরা ভালোবেসে করছি। সুতরাং বাড়ি এবং কাজটা
0: এবং কাজ এবং স্টুডিও বা শুটিং ফ্লোর হতে পারে, স্টুডিওর ফ্লোর হতে পারে, মঞ্চ হতে পারে, সব পুরো পার্সোনালিটি গুলো সবকিছু মিলেমিশে সেই এক্সপিরিয়েন্সটা দিয়েই আমাদের কথাবার্তা হয়।
2: আপনার প্রজন্ম আর অঞ্জন দত্তের প্রজন্মের দর্শকদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য আপনি কোথায় দেখেন, আর তরুণ শ্রোতাদের কাছে এখনো অঞ্জন দত্ত প্রাসঙ্গিক কেন আপনি আপনার প্রজন্মের চিন্তা করে?
0: আমার প্রজন্ম হচ্ছে অঞ্জন দত্তের শ্রোতা, আমার প্রজন্ম হচ্ছে অঞ্জন দত্তের শ্রোতা। অঞ্জন দত্ত যখন গান গাইছে আমি তখনই বাজাই, আমার প্রজন্মই তখন সেই গানগুলো শুনেছে, সেই গানগুলো নিয়ে লাফালাফি করেছে, সেই গানগুলো ফিরে দেখেছে। এখন আজকে আমারও বয়স বেড়েছে, সেই শ্রোতারও বয়স বেড়ে গেছে এবং তারা রয়েছে এখনো, তারা হয়তো আর অনেকেই কলকাতায় নেই, তারা ছড়িয়ে গেছে ভারতবর্ষের অন্য জায়গায়, পৃথিবীর অন্য জায়গায় এবং আরো আস্তে আস্তে। এবার কি হয়েছে, যখন আজকে ধরুন বছর 35 হয়ে গেছে বা আরো বেশি, সেইখানে আরো কিছু দর্শকরা তৈরি হয়েছে যারা শুনতো আমার প্রজন্ম, তাদের ছেলেপুলেরা, তাদের ভাইয়েরা, তারাও আজকে কলেজ পাশ করে গেছে, চাকরি করছে বা কলেজে পড়ছে, এরকম তারাও আস্তে আস্তে শুনেছে অনেক দিন ধরে, তাদের বাড়িতে শুনেছে, তাদেরকে শোনানো হয়েছে ছোটবেলায়, তারা তখন হয়তো বোঝেনি কোনো কারণ, এখন হয়তো সেটা বুঝেছে এবং সেই শ্রোতাটাও তৈরি হয়েছে, কারণ না হলে তো আজকে একটা ক্যাম্পাসে কেন শো আসে, আজকে কলেজ থেকে কেন শো আসে, বা আজকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে একজন কলেজের ছাত্রছাত্রীরা কেন একটা আপডেট দেয়। সবাই তো আর 46-50 লোক নয় যে যারা তখন শুনেছিল সেটার আবেগে রয়েছে, এখন নতুন দর্শক আসছে, নতুন নতুন দর্শক হয়তো কিছু নতুন গান যেগুলো আগে শোনেনি, ধরুন সিগারেট গানটা, সেটা তো একটা নতুন গান, 2018 সময় এসছে, সেইটা তারা বেশি শুনছে। কিন্তু অবভিয়াসলি বেলা বোস বা রঞ্জনা বা বৃষ্টি দেখেছি বা দার্জিলিং, এই গানটা তারা ছোটবেলা থেকে শুনে এসছে, বিকজ অঞ্জন দত্তের শ্রোতারা তাদের মা বাবা ছিল, দাদারা ছিল,
2: তারা শুনে বড় হয়েছে, হ্যাঁ,
0: এবং এটা তাদের কাছে থেকে গেছে, তারা একটা ক্লাসিক এরম বা কিছু একটা এরম ভাবে দেখে গানগুলোকে, কিন্তু এখন তারা নতুন জিনিস প্রত্যাশা করে। আমার দর্শক তারা আরেকটু পরের, অঞ্জন দত্তর দর্শক হিসাবে কিন্তু আমি যখন থেকে গান করি আরেকটু অল্প বয়সী তারা, তারা সেই আমাকে যখন তারা শুনতে আরম্ভ করলো আমার গান তারা শুনেছে, তারা ওই পাল্টানো সময়টা যেখানে সিনেমার গান পাল্টে যাচ্ছে, সিনেমার সঙ্গীত পাল্টাচ্ছে, ওই সময় থেকে জানে এবং তাদের কাছেও ওই শুনতে শুনতে এসছে, সেখানে আরেক সেখানে অঞ্জন দত্তের শ্রোতার বয়সের থেকে আরেকটু অল্প বয়সীরা আমার গান শুনেছে এবং আর তারা এখন তাদেরও তো বয়স এখন বেড়ে গেছে, ধরুন আমি বলছি বং কানেকশন টানেকশন যখন হয়েছিল তখন 2007-2006, এখন তো 2026, 20 বছর হয়ে গেছে অলমোস্ট, সো তারাও আস্তে আস্তে পরিণত জায়গায় পৌঁছেছে, তারাও মিলেমিশে গেছে এবং চলছে
2: চলছে। আচ্ছা, 70-এর পরেও আপনি যে গান করছেন, অভিনয় করছেন, লিখছেন, সৃজনশীল থাকার শক্তিটা কোথা থেকে আসে বলে আপনার মনে হয়?
1: আমার মনে হয় একটা আর্টিস্ট নিজের ভালো লাগা থেকে কাজ করে,

0: এবং সেই ভালো লাগাটা যতদিন থাকবে, কৌতুক বোধ, সেন্স অফ হিউমার থাকবে, যতদিন তার কাজটা করতে ভালো লাগবে, আনন্দ মানে ইচ্ছে করবে, ততদিন সে ফাংশন করে ঠিকঠাক। করতেই হবে বা এটা বাজার খাবে, বাজারে চলবে, বা এইটা এখন চলছে সুতরাং এদের সঙ্গে বা এই এইটা এইটা আমায় বলতে হবে, এটা আমার কখনো মনে হয়নি এবং আমি সেটা অ্যাভয়েডই করেছি। আমি পলিটিক্স অ্যাভয়েড করে এসেছি এবং এই যেহেতু আমি পলিটিক্স বা রাজনীতি মানে রাজনীতি পার্টিগত রাজনীতি আমি আমি আমি বিশ্বাস করি হিউম্যানিজমে, হ্যাঁ, মানব ধর্ম, আমি ব্যক্তিতে বিশ্বাস করি। সুতরাং এই দলগত রাজনীতি থেকে সরে আছি বলেই হয়তো আমি চুপচাপ করে নিজের মতন করে এখনো ফাংশন করে যাচ্ছি। যদি আমি না করতাম তাহলে নানান ডিপ্রেশন, নানান ঝামেলা, আমি ওই সিনিক্যাল খিটখিটে হয়ে যেতাম। সেটা আমি হইনি, তার কারণ এই ঝামেলা থেকে আমি সরে থাকি সবসময়।
1: অসংখ্য ধন্যবাদ, আবার হয়তো দেখা হবে।
2: প্রবাসী দর্শকদের সঙ্গে সংযোগ, সৃজনশীলতার দীর্ঘ পথ চলা এবং বাংলা সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা তুলে ধরলেন অঞ্জন দত্ত। সাক্ষাৎকারটি শুনছিলেন আমি, আন্তারা রাইসা।
3: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন শিল্পী অভিনেতা অঞ্জন দত্তের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটি। এখন শুনব এই শিল্পীর একটি জাদু জাগানিয়া গান এবং আজকের অনুষ্ঠানের শেষ গান। চলুন শোনা যায়।

শ্রোতা বন্ধুরা, শিল্পী অভিনেতা অঞ্জন দত্তের এই গানটির সাথেই শেষ হয়ে এলো আমাদের অনুষ্ঠান। তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠানের সময়সূচি। SBS বাংলার অনুষ্ঠান শুনতে পাবেন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকেল 3টায় SBS সাউথ এশিয়ানে লাইভ। আর পূর্ণ সময়সূচিতেও আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা 6টায় SBS 2 তে। আমাদের লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে, কমেন্ট করুন এবং আপনার মতামত জানান আমাদের অনুষ্ঠান সম্পর্কে। প্রত্যাশা করছি সামনের দিনগুলো আপনাদের আনন্দে এবং নিরাপদে কাটবে। আগামী সোমবারের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি শাহান আলম। শুভরাত্রি।